দুই নাড করি এবে রানী মানা লাগে যায় যায় দে পাশে জানু বলে সে মনে যায় পানি দিয়া সনি মাইনা মাতি রানী যায় পানি দিয়া সনি হরদি গুণ্ডিন বাবি যায় আমি কনটা কনটা সলু সে বসলু সে তর বেড়

ঘট করিয়াবে পায়ে ধওয়ালি, ইসুই নট করিয়াবে পায়ে ধওয়ালি, বাচল পানি গেয়েবে ছানি নে রকালী।

ফুকিয়ে ক সুপরে বাবু রুপিয়া দিয়া বলে এ দুটা না বেটারে বাবু তুচ জনম হলাবে দুটা না।

সুপয়ে রূপিয়া দিল এসুই নড করি এবে রূপিয়াকে ধরালি এসুই নড করি এবে রূপিয়াকে ধরালি মুই যায় সে বাবু এবে

ইঙ্গট কালা গেবে দেখালো মনে যাই, ইঙ্গট কালা গেবে দেখালো মনে যাই, এক কই বুটাইবে ডাল চাঁর দেখালো, ইক কই বুটা গেবে ডাল চাঁর দেখালো।

বেটো আই গেবে ধরাও না দিল বেট আই গেবে ধরাও না দিল গুর গিওকে এবে গন্দাও না দিল গুর গিওকে এবে গন্দাও না দিল কই বুটানে এবে খড়ালো মনে যায় কই বুটা এবে জড়ি বুটি খোঁজালো নি সঙ্গে সঙ্গে এবে অকই সবানি যায় হুনি সঙ্গে সঙ্গে এবে কই সবানী

তুই দেশাবিতারে বেটা সাগুকলাই যাবে ও গাড়ি যাবে রে বেটা পূজারি ঘরে কষা ঘরে দে বেটা কষা বগরে দে এহুতর গোটকে এবে ডাল চাওয়ার শুনাল ইহুতর গোটকে এবে ডাল চাওয়ার শুনাল পূজারি ঘরে এবে হাক দেউ গেল সে কষা বগারু নেবে দে দে

জটর বটর ভাইয়া বলুন বলে তুই আম ঘরে রে ভাই জটর পটর আবে এ মাইনা মতি রানী চ বলে বেটা আই বলে পূজারি নবি দিয়ে তিয়ার হলি হে যেতে আইলি এবে মাইনামতি ঘরে যায় ই কোন কোন লগে রানী আশাস বলে আমি ওই লগে রে বড়াই বসলু সে বলাস বেটা মনকে ধরু না ধরু নই লাগে বসলু সে সরলি রে করম জানু বলে সে মানে যায় ই খণ্ড কাতি লাগে এবে পূজারি না দ্বাজে খণ্ড কাতি লাগে বাজু ডুডা কাঁডে ডুডা কাঁডু নয় এবে কষা ভগারে শ্রী মৈনামতি রানী এবে খাই বলুন বলে রাজ ভিতরে সাঙ্গলাস রাজা কষন বলে সাই

সুতালে হুনা চলে বে রাজ ভিতরে ভুলে সুতালে এবে জানু দেশ ভিতরে ভুলে রয়ে তল গেবে চাটি ধার সন্বে রয়ে

তুই পিলা হারি নবি তি মনকে বাটু দে সব লস রয়ে তল গয়েবে জমায়ে সাগস হি রয়ে তল গয়েবে জমায়ে সাগস হে পূজারি না বিতি এবে নাও ডুন্ডা দয়ে সে পূজারি না।

চলে আহুন পাট এবে রয়ে তো লোক কে হিজুয়াল লোক কে এবে জামাকে বাটু দিলি বে ইক পানি এবে দুনাই রানী খাদলা ইর্দি গুঁডি রানি এবে দুনয় সৌত এবে কষা পানি খাদলা

তো বেহিনমান, এ নঙ্গত গীতকে তো আমি শুনলু নে, তো এ গীতকে গাউরলা বসন্তী অরুঞ্জো সঙ্গবারী মন। তো বেহিনমান, ইত্র সুন্দর গীত গোবিন্দ তো আমি শুনলু নে। তো বেহিনমান, আজকালি তো খুবই গাম তাব্বলে হয়েছে, তো সপাই লোক আপলো আর আপলো পরিবার চো খুবই ধ্যানকে সঙ্গা। তো মচো জাতুর সময়া বলে হোলি সে, তো জাতুর পুরে ঘরদ্বার কার্যক্রম শুনতোর সপায় বহিন মনকে মেরেলা করে সে খুবই খুবই জুহার।

0: তো ভাই বেন মন, এই গীতকে তো আমি শুনলু নে। তো এই গীতকে গাউরলা লকেশ্বর কুদ্রাম আর সাথ দেউরলা উনমঞ্চু সঙ্গবারী। তো গীত তো খুবই আচ্ছা লাগলি নে। আর আমচো জন লোকবাগ মঞ্চ জন গীত সঙ্গীত হয়েছে উন তো ইত্রো আচ্ছা হয়েছে কি গোটক গীতকে শুনলো নে, আমচো মন করেছে কি আউর বলে গোটক গীত শুনু নে। তো আলে মুন্ডা নে কানিক টামডুক দেখবাই তা, হ্যাঁ গোটা গীত আউর দেখা দেয়েছে। আলে এ গীতকে বলে শুনু, পাঁচে গীত করিন মনকে আমি চিতাওয়া নে।
1: খেলু গজায় রে।

0: খেঁড়িক পয়সা রুণ্ডালে ফের গোটক বকরি ঘেরলে
1: হ্যাঁ
0: হ দে হনবি তিত হ্যাঁ দে হ্যাঁ দুটা চারে শুনবি উনকে সবসে পহিলা উনকে ঘেরলে আর ফের খায় এটা ও তুরন্ত লাইন লাগতে গেলি বকরি মান এবে মোচো ঘরে ইত্রো আসত কি সাঙ্গুক নি হয় এবে তো এমন কাজে কায়রসিয়া কোঠা বলে বনাউ দিলে সে
1: হই না দকলে তুচো কোটা কে
0: দকলে
1: মান্তর নাই সুন্দর ভাই মোটো গোড় তো আয়
0: কসেন
1: তুই চেরি সার কে বলে কায় মজা ছুক ছুক কা সঙ্গালি সি ইতনা
0: কসেন নি সঙ্গাই শঙ্কর দাদা जसा नामी माने लोग कि दुखा तकलीफ बीमारी जुर्मु झरमुंड होय से उसने पशु जनावर मन के बोले होय से
1: आसान
0: आमे माने लोग के जसन छुकछुका ठान नंगत लागे से नहीं उसने पशु जनावर मन काजे बोले छुकछुका ठान रले हुन मन नंगत रसोत और आमचो घरो लक्ष्मी तो जानिस ची पीला महा छेरी मंचो दखा रखा बोले करुआए
1: पक्की गोट के सांगलिस ना सुंदर जाले ये चेरी मन के बोले दखा रखा लागे से ने
0: दखा रखा बल्ले असन आय शंकर दादा कि समय ने ये मन के पीपीआर चो टीका और दूसर बल्ले काई रोग राई चो टीका के जसन पशु मोहकमा चो साहब मन सांग सोत नहीं तुरते लगहू से आमे
1: ये तो खूबे नंगत गोट आना सुंदर भाई गोटो गोट तो आए ना
0: काय गोट आए ना
1: मैं नहीं ইত্র দিনলে খুব্বে ঝান পশু জানোয়ার পোষত লোককে দেখলে না মান্তর তুচো আসন জীব যতন দেউন বকড়ি পশু মানে কে মই পহিলহার দেখলে না এ না কুকড়ি মন বলে আসত কায় না তুচো ঘরে
0: কুকড়ি মন পুত্র নিয়া দাদা তেবলে বলে পনেরো একঠান আসত বকড়ি সঙ্গে সঙ্গে কুকড়ি বলে খিঁড়ি খিঁড়ি পশু সে
1: পনেরো মুন বললে খুব্বে আসত না পনেরো মুন বললে খুব্বে আসত না তুই ফের আগের নিহাত বলছি আলে মই যাইছে না
0: যাসে
1: কোনি দিয়ে লাগলি জালে তুই চল লাগে মই এওয়াই
0: আলে আও হ্যাঁ
1: বকড়ি কত খুব্বে কাম দিউয়াই বলুয়া বেড়া খাজে
0: হাসান
1: মই হুনি হিসাব নে কোনি দিন এওয়াই বে
0: ঠিক আছে দাদা হও এসে আই জুয়ার রাম রাম
1: জুয়ার জুয়ার রাম রাম
0: রাম রাম রাম
1: হ্যাঁ তো ভাই মন বহিন মন শুনা আজি এ গ্রাম পঞ্চায়েত ভবন নে জম্মায় গাঁওকারী সিয়ান সজন দাদা দিদি ভাই বহিন মন ঝুলা সাথ আউর এটা পশু মহকমা বাটলে পশু মেলা বললো নে পশু প্রদর্শনী বলে লাগলি সে এথা আপলো আপলো পোষলো পশু মন কে তিয়ার করুন দেখা তো কাজে পশু পোষলো লোক মন অমরলা সে তুমি তো দেখলা সাথ হতি কি কিত্র সুন্দর ছেড়ি বকড়ি বোকড়া মেঢি মেঢা গায় বয়লা ভৈসি ভৈসা কে সজারুন ভাতি এটা লোক মন আনলা সোত আর এ সব পাইছু মঞ্জি আমচো গাঁওচো ভাই সুন্দর রাম নাগ কে শ্রেষ্ঠ পশুপালক চো ইনাম দে তোর হইছে আয় কাজে কি হুন গেল তিন বরক চো ভিতর নে খুব্বে সুন্দর হিসাব নে ছেড়ি পোকড়ি মন কে পোষুন ভাতি গোটো নাও কমাতো হিসাব বানালো এ চলে হুঞ্চো নাও তো হোলি সে চি সঙ্গে সঙ্গে গাঁওচো নাও বলে হোলি সে এ মহকানে সুন্দর ভাই দুই টপি গোট কে বলুয়ায় আও ভাই সুন্দর
0: মোচো গাঁওচো সিয়ান সজন দাদা ভাই মান সবকে জুহার জুয়ার আজি মায় খুবই হরিকাশে মায় গোটক গরিব মানে আয় আর গরিব মানে কায় কি গোটক গোটক পয়সা রুণাউন ভাতি আসনি মায় খিঁড়িক খিঁড়িক আসন পয়সা জোড়লে আর মোচো ঘরে গোটক গায় আনলে

0: হ্যালো,
1: হ্যালো,
0: কদিন লগরাস?
1: জোহার দাদা।
0: জোহার না, আগে না সাঙ্গাস নাই, কোন বলাসাস?
1: অশোক কুমার সাহু বল দাদা, কর্মা চৌক লোহারি ডিহা জেলা কামারঘাট ছত্তিশগড়।
0: হ্যাঁ, আর অশোক দাদা সাঙ্গা কসন আসাস তুমি?
1: সব বঢ়িয়া দাদা।
0: গরমি কসন না আয় বলে সে?
1: দাদা আমি তো আজকা গরমি বাড়ে হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: বহুত জাদা গরমি বাড়ে হ্যাঁ।
0: হ্যাঁ
1: গরমি লা বচে বার আব কাহে দাদা, সময় কে হিসাব সে কাম করনা পড়তে। সুবে 10 থেকে 11 বজে তক কাম হো পাতে, ওখার বাদ 4 বজে লে ফের ভিড় থান কাম বুতা মে।
0: হ্যাঁ হ্যাঁ গ্রামে বল কাম বুতা নি কর তো রায় নে, বিয়ানে বিয়ানে করলে উতলো গ্রাম নি রোয়ায়।
1: বহুত জাদা গরমি বাড়ে দাদা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অশোক দাদা সাঙ্গা, আজ কোন গীত কে শুনতে কাজ ফোন লাগালা সাস না?
1: পঞ্চরাম মির্ঝা সমাধি মাসি গায়ে হার গীত শুনা দেতে ভাইয়া, বার ইসে কোই ভি গীত শুনা দেনা। ওখানে
0: ঠিক আছে দাদা, তুমি যে মন করলো গীত কে শোনাও সে শোনাতে না।

0: হ্যালো ফনিন লোকরাজ,
1: হ্যালো ফোনিন লোকরাজ দাদা, জোহার।
0: জোহার না, আগে না সাঙ্গাস নাই, কোন বললা স্যার?
1: হ্যাঁ দাদা, পত্র গ্রাম লেখা আমি বলেন দাদা, গ্রাম মধ্যতা তিরমফারালে।
0: আর দাদা সাঙ্গা না, কায় কায় কাম পিতা চলেছে?
1: বড়িয়া না দাদা, আজকাল কাই কি বস গরমি বাই ছড়ালি সে
0: সব পায় বাড়তেছ না, খুব গাম আয়।
1: হ্যাঁ দাদা, আলে দাদা আমার গীত শুনতে হয় না।
0: আলে সাঙ্গা, কোন গীত কে শুনতে কাজ ফোন লাগালা সে জালে?
1: দাদা আমাকে লক্ষ্মীর খুদরাম ফোনি বলে। আচ্ছা ফোনি বলে, আপনি লোকে গীত শুনান।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, তুমি যেমন করলো গীত কে শোনাও।